ভাবে জবানু বহনু রে দিস সং ইট সেজ দ্যাট আই ইনভাইটিং ইউ টু কাম ডাউন টু দ্য এজ অফ দ্য রিফ অন এ ডিঙ্গি টু ফিশ ইটস আ লাভলি লাভলি ফাইন মর্নিং সো থাবা নাবা means come, and Nore means reef, to the edge of the reef. That's what the song is about.